8:30 শুনবে অখিল ভারত বিজ্ঞান পত্রিকা কার্যক্রম। এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। রাত 10টায় শুনবে মহাপ্রভু শ্রীজগন্নাথ পবিত্র রথযাত্রা উপলক্ষে নাটক শ্রী নীলমাধব, রচনা শরৎচন্দ্র মুল্লা, প্রযোজনা রমাপদ নন্দ। শ্রোতাবন্ধু এলে আজ কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী ভবানীপাটনা। পরবর্তী প্রসারণের রিলে করে প্রচার করছু আঞ্চলিক সম্বাদ আমার স্বাস্থ্য এবং ওড়িয়ার সম্বাদ শুনিপারে আকাশবাণী কটক কেন্দ্রর অল্পক্ষণ মধ্যে।

শ্রোতাবন্ধু, এতে সময় পর্যন্ত কার্যক্রম শুনুলে আকাশবাণী দিল্লি এবং আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী ভবানীপাটনা। শ্রোতাবন্ধু, এথর নিয়ে আসিছু কিছু ওড়িয়া ভক্তি গীত শিল্পী অরবিন্দ মুদুলি কণ্ঠরে। গীত রচনা অলেখ বিশ্বাল, সঙ্গীত সংযোজনা অরবিন্দ মুদুলি।

পরবর্তী শুনন্ত ক্রিয়েচর চলচ্চিত্রর শিল্পী অরিজিৎ সিং, গীত রচনা এবং সঙ্গীত সংযোজনা টনি কক্কর।

এই গীতটি শুনুচন্তি উঞ্চি উড়ান চলচ্চিত্রর কিশোর কুমার এবং আশা ভোঁসলেঙ্ক কণ্ঠরে। সঙ্গীত সংযোজন জিতু তপন, গীত রচনা জাহ্নিশা আখতার।

শ্রোতা বন্ধু, বর্ষা ঋতু হেউচি প্রকৃতির এক অনন্য উপহার। গ্রীষ্মর প্রখর তাপ পরে যেতবে আকাশরে কলা মেঘ জমি যায় এবং প্রথম বর্ষা বিন্দু মাটি ছুঁই যায়, সেতবে মাটির সেই সুগন্ধ মনকে এক অপূর্ব শান্তি প্রদান করে থাকে। বর্ষা কেবল পানি আনে না, এহা সাঙ্গরে নেই আসি নূয়া আশা, নূয়া স্বপ্ন এবং নূয়া জীবন। শুখিলা গছ যেতবে সবুজ রঙরে সজি যায়, নদী পোখরী পাণিরে পরিপূর্ণ হয়ে যায় ও চাষীর মনরে নূয়া আশারে চারা অঙ্কুরিত হুয়ে, প্রকৃতি যেপরি নূয়া জীবন পায়, আম মন মধ্যে সেইপরি সতেজ হয়ে যায়। বন্ধুগণ, প্রকৃতি আমাকে যেতে দিয়ে সেতে যত্ন মধ্যে আশা করে। যদি আমি গছ কাটিবা ও নদীকে প্রদূষিত করিবা এবং পরিবেশকে নষ্ট করিবা, তবে প্রকৃতির সন্তুলন বিগড়ি যাব। আমি সমস্তে মিশি গছ লগাইবা ও পানির অপচয় বন্ধ করিবা এবং আমার পরিবেশকে স্বচ্ছ রাখিবা। গোটিয়ে গছ লগাইবা মানে আসন্তা পিঢ়িকে জীবনের উপহার দেবা। এই বর্ষা ঋতুরে আমি সমস্তে প্রকৃতি সহ বন্ধুতার সংকল্প নেবা। প্রকৃতি হসিলে আমার জীবন মধ্যে হসিব। কবির লেখনী মনরু ঝরি যাই পদে, কলা মেঘর ওঢুণি পিন্ধি আসি বর্ষা হসি হসি, টুপুর টাপুর বুন্দা সাথে ভিজি ধরা খুশি খুশি। বর্ষা আমাকে শিখায় ঝরি পড়িবা, হারিযা নুহে বরং অন্যের জীবনকে সবুজ করিবা। বর্ষার প্রতিবিন্দু আমাকে মনে পকাই দেউছি যে প্রকৃতি আমাকে অনেক কিছু দিয়েছি। প্রেম ও বর্ষার সম্পর্ক অতি নিবিড়, চিরন্তন এবং ভাবপূর্ণ। বর্ষার প্রতিটি বিন্দু যেমিতি হৃদয়ের অব্যক্ত অনুভূতিকে স্পর্শ করে নূয়া আবেগ সৃষ্টি করে, প্রেম এবং বর্ষার এ মধুর মিলনকে নিয়ে কিছু সুন্দর ভাবনা নিয়ে আসবি। তা পূর্ব শুনে নেবা এই মনছুয়া গীত।

0: গোটে অন্ধার ঘরে সাত দিন পথে তাকে খেলে রখবার দরকার। আতেবেলে সেটা গজা হইযা তাকে বিশোধন করবার লাগি 10 লিটর পানি নে 20 গ্রাম থিরেন এম 45 সহিত 1 গ্রাম স্টেপটোসাইক্লিন দ্রবণ প্রস্তুত করি করি তাকে যদি আমি অধা ঘন্টা খণে ভিজে রখমা তো নিশ্চিত ভাবে আলুর বিহনটা ঠিক হয়ে পারবা। আর গোটে কথা, যেতবেলে আমি এই আলু চাষ লাগি জমি প্রস্তুত করবার লাগি চাহুচু, সেতবেলে গোটে জিনিসকে নিশ্চিত ভাবে ধ্যান দেওয়া কথা, যদি আমি বালিয়া জমিরে করুচু একর প্রতি 10 টন কম্পোস্ট প্রয়োগ করবা কথা, আর সাধা জমি লাগি অনুমোদিত সার যথা 60, 30, 40 হিসাবরে যবক্ষার যান ফসফরস আর পটাশ, আর নয়েদ বাইল লাগি 90, 45, 60 হিসাবরে যবক্ষার যান ফসফরস আর পটাশ প্রয়োগ করবা কথা। আর যেতবেলে আমি আলু লগাউছু আমি ফসফরস পটাশ আর অধা যবক্ষার যান সার প্রয়োগ করবা কথা। তার সঙ্গে সঙ্গে একর প্রতি 5 কিলোগ্রাম ব্লিচিং পাউডার 4 কিলোগ্রাম ফরেট প্রয়োগ করলে আলুরে যেন ঝাউলা রোগ হেসি আর জাদুরা রোগ হেসি ইটার নেই হুয়ে না। যেন চাষি ভাই মানে আলু চাষ করুছন সেমানে আলু বিহন র কিসম বিষয়ে জানবার দরকার। আলু বিহন দুই প্রকার কিসম আছে, গোটে হেলা সহল কিসম যেনটা কি কম দিন ভিতরে হেসি, আর গোটে হেলা মধ্যম কিসম। যেন সহল কিসম আলু আছে, ই আলু 70 রু 80 দিন ভিতরে অমল হইতিসি, আর ইটা একর প্রতি 1 কুইন্টাল 40 কেজি পর্যন্ত অমল হইতিসি। সবু ফসল ভলিয়া ই আলু ফসল নেবি রোগ পোকর সম্ভাবনা আছে, তো আমি এটা কেনতা করে নিরাকরণ করমা সে বিষয়ে আমার চাষি ভাই মানে জানবা দরকার। যেতবেলে ইদার প্রাদুর্ভাব দেখা যিবা আমি কানা করমা, আলু গছ উঠবার 15 দিনে থরে আর 30 দিনে থরে এনতা করি দুই থর এন্ডোফিল এম 45 কে 1 লিটর পানিরে 3 গ্রাম হিসাবরে আমি সিঞ্চন করমা। ই আলু ফসলটি ভিনে ভিনে প্রকার রোগ পোক মানে দেখা দেশি, সে রোগ পোক মানে হেলা কাঁকড়িয়া পোক, যৌ পোক, পত্রকটা পোক, উই, ইসব পোক মানে ই আলু ফসলকে বহুত ক্ষতি করছি। যেতবেলে ইসব পোক ই আলু ফসলকে আক্রমণ করবা, তো আমার যে চাষি ভাই মানে ই আলু চাষ করুছন সেমানে আমার কৃষি কর্মচারী মানকে জনাইবার নিহাতি জরুরি, আর তাঙ্কর সহিত যোগাযোগ করি করি আমি সেভিন, নুভান, এন্ডোসালফান, ক্লোরোপাইরিফস ইসব কীটনাশক যদি আমি ঠিক অনুপাতে সিঞ্চন করমা, নিশ্চিত ভাবে আলু চাষে যে রোগ মানে লাগুছে সে রোগ দাউরু আমি রক্ষা পায়মা। তো যেন চাষি ভাই মানে আলু চাষ করুছন সেমানে জমি প্রস্তুতরু আরম্ভ করি বিহন কিসম নির্বাচন, রোগ পোক দমন, জলসেচন আর ঠিক হিসাবে চাষবাস কলে ই আলু দুইটা পাইবে আর লাভবান হবে।
1: শুনুলে চাষর কথা কার্যক্রম, আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর শ্রোতা বন্ধু, পবিত্র রথযাত্রা উপলক্ষে আকাশবাণী কটক কেন্দ্রর আজ রাতে 10টায় শুনবে নাটক শ্রী নীলমাধব, রচনা শরৎচন্দ্র মূলিয়া, প্রযোজনা রমাপদ নন্দ। আসন্তাকালি 27 তারিখ রাতে 10টায় শুনবে গীতিনাট্য নীলাদ্রি বিজে, রচনা অভিমন্যু বরাল, প্রযোজনা বসন্ত মহান্তি, সঙ্গীত প্রফুল্লচন্দ্র বেহেরা।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হে। দেশ

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং।

0: চেষ্টা করব। বিশ্বকর্মা আমি যে কুচে পিএম বিশ্বকর্মা এখন কেন্দ্রীয় ক্ষেত্র যোজনা বা সেন্ট্রাল সেক্টর স্কিম হিসাবে কার্য করুছি, যা ভারত সরকারঙ্কর দ্বারা অনুদান প্রাপ্ত বলে গণা হচ্ছে। এই যোজনা ভারত সরকারঙ্কর এমএসএমই বা অণু ক্ষুদ্র ও মধ্যম উদ্যোগ মন্ত্রালয় দ্বারা পরিচালিত হচ্ছে। এর সহ দক্ষতা বিকাশ উদ্যোগ মন্ত্রালয় এবং অর্থ মন্ত্রালয় মিলিত কার্য করছি। এক ভাবে পিএম বিশ্বকর্মা যেটা আমি 2023 মশায় আমি স্টার্ট করছে, পাঁচ বর্ষ পাই
1: 2027-28
0: কেন্দ্র সরকার যা বি আমার কিছু বি আমি যোজনা কার্যকরী করু তার গোটে প্রাইমারি অবজেক্টিভ বা উদ্দেশ্য আমি রাখি থাকি। এই যে আমি পিএম বিশ্বকর্মা যোজনা আমি ইয়ে করছো, তার সবুঠু ভালো উদ্দেশ্য হল আপনার কারিগর হস্তশিল্পী মানুষ বিশ্বকর্মা ভাবে স্বীকৃতি দেওয়া। আমি দেখিবা জনে কে কারিগর বা হস্তশিল্পী যে 10-15 বছর ধরে কাম করছেন, তো সেমানকর সেমিতি কিছু স্বীকৃতি কিছু নথায়, রেকগনেশন কিছু নথায়। তো বেসিক্যালি আমি এটা গোটে আরপিএল বা রেকগনেশন প্রায়র লর্নিং, যেমন পাখে দক্ষতা আছে বট সেমানক পাখে কিছু স্বীকৃতি নাই, সেই মানুষ স্বীকৃতি দেওয়া সরকারের পদ সেমানকু এই যোজনা অধীনরে সমস্ত সুবিধা পাইবা যোগ্য করাইবা এবং সেমানকু বিশ্বকর্মা হিসাবে স্বীকৃতি দেবা। এর উদ্দেশ্য সেমানকর দক্ষতাকে উন্নত করিয়া, দক্ষতা উন্নয়ন প্রদান করিবা এবং সেমানকর প্রাসঙ্গিক উপযুক্ত প্রশিক্ষণ সুযোগ উপলব্ধ করাইবা। এর সহিত সেমানকর সামর্থ্য, উৎপাদকতা ও উৎপাদ এবং সেবাগুলিকর গুণবত্তা বৃদ্ধিপ্রাই উন্নত আধুনিক উপকরণগুলি সহায়তা যোগাযোগ। হিতাধিকারী মানুষ যেটা আমি কুচে ক্রেডিট সপোর্ট বা বন্ধক মুক্ত ঋণ এক সহজ মার্গ প্রদান করা এবং শুদ্ধ রিহাতি প্রদান করে ঋণ মূল্য হ্রাস করা। বিশ্বকর্মা মানক ডিজিটাল সশক্তিকরণ যেটা কুচে বা এম্পাওয়ারমেন্ট আমি তাকে এনকরেজ করা হচ্ছে, ডিজিটাল কারবার পাই আমি তাকে প্রোৎসাহিত করা হচ্ছে, তাঁকর যে উৎপাদ অছি তার ব্রান্ডর প্রোৎসাহন ও বজার সংযোগ পাই এক প্ল্যাটফর্ম যোগাইবা মধ্যে অন্য এক উদ্দেশ্য রয়েছে এই যে যোজনার।
1: দক্ষতাকে গোটে স্বীকৃতি দেবা এবং সহজরে বন্ধক মুক্ত ঋণ কেমিতি দেই পারিবা ইয়ার মুখ্য উদ্দেশ্য রয়েছে। তা সহিত যে ডিজিটাল সশক্তিকরণ কৌছু তা সহিত মধ্য যোড়িবা ইয়ার আউ গোটে উদ্দেশ্য রয়েছে। তো আপনার তো খুব সুন্দর ভাবে উদ্দেশ্য কহিদেলে, যদি বুঝিবা আমি এই যোজনার আভিমুখ্য কণ রয়েছে।
0: যেমনি আমি সবু জিনিস ম্যাডাম যে আলোচনা করুছে, যে উদ্দেশ্য আমি যে আলোচনা কলে তা সহ আভিমুখ্য মানুষ বি বহুত প্রায়োরিটি দিয়া হচ্ছে। যেমনি আপনার অনেক সুবিধা সুযোগ প্রদান করা সরকার লক্ষ্য রাখছেন, যে আত্মনিযুক্ত কিংবা নিজস্ব ক্ষুদ্র উদ্যোগ স্থাপন করা ইচ্ছা করতে, এই যোজনা মাধ্যমে হিতাধিকারী প্রদান করা সহায়তা কেবল সাংস্কৃতিক কার্য, পিঢ়িগত কৌশল ও গুরু শিষ্য পরম্পরা সংরক্ষণের সহায়ক হব না, বরং সেমানক পরিচয় স্বীকৃতি প্রদান করিব। এই যোজনা কারিগর ও হস্তশিল্পী মানুষ সেমানকর নিজ নিজ ব্যবসায় পাই আরম্ভর শেষ পর্যন্ত সামগ্রিক সহায়তা প্রদান করা যোজনা করেছি। এই যোজনার কার্যান্বয়ন মাধ্যমে এ আশা করা যায় যে হিতাধিকারী যে বর্তমান অসংগঠিত ক্ষেত্রের উদ্যোগী ভাবে কার্য করছেন, সেমানকর কার্যকলাপক উন্নত করা, সেমানকর উপকরণ এবং ব্যবসায়ক আধুনিকীকরণ ও নবীকরণ করা সমর্থ হবে এবং উদ্যোগী ভাবে আনুষ্ঠানিক অর্থনীতিতে প্রবেশ করে পারিব ও রাষ্ট্র নির্মাণ বৃহৎ লক্ষ্য দিগে সরকারঙ্ক সহিত সহযোগ স্থাপন করিবে।
1: এর আভিমুখ্য সম্বন্ধে তো জানিলু, এই পিএম বিশ্বকর্মার পরিসর কেউ কেউ ক্ষেত্রে রয়েছে।
0: যেতবে আমি যোজনাটা কার্যকরী করা চেষ্টা করছে, স্পেসিফিক আমি যে প্রকার আমি পরিসর আমি নির্ধারণ করা হয়েছি প্রারম্ভিক পর্যায়ে, এবেপাই সরকার 18টি যে ব্যবসায়িক পরিসরকে নির্ধারণ করেছেন, তা মধ্যে সপোজ আমি আমি কহিপার কাঠ মিস্ত্রি হয়ে পারে, ডঙ্গা নির্মাতা যেটা কি কাঠ আধারিত হয়ে পারে, দেন অস্ত্রকার যে কমার কাম করছেন সেমানে, দেন হাতুড়ি ও উপকরণ নির্মাণকারী, তালা নির্মাণকারী, মূর্তিশিল্পী, এমানে সবু আপনার লুহা বা ধাতু আধারিত বা পথর আধারিত যে ব্যবসায়িক পরিসর অছি সেমানকু নিয়া হয়েছি। তাপরে আপনার সোনা রূপা আধারিত বা আমি যেটা কুচে বণিয়া বা সোনার কুহন্তি ভিতরে বি অন্তর্ভুক্ত করছু, তা ছড়া মাটি আধারিত হয়েগলা কুম্ভার, কিংবা আপনার চমড়া আধারিত হয়েগলা জোতা বা পাদুকা কারিগর হয়েগলে, কিংবা আপনার যেমন স্থাপত্য নির্মাণ আধারিত রাজমিস্ত্রি হয়েগলে, কিংবা আউ কিছু যে অন্যান্য পরিসরগুলা রয়ে আপনার বাস্কেট মেকর বা যে ঝুড়ি বনাউছেন, ঝাড়ু বনাউছেন, কিংবা আপনার হয়েগলা কণ্ঢেই বনাউছেন, কিংবা তাপরে আপনার বারিক মাড়ি ধোবা, এমতি আপনার দরজি হয়েগলে বা আপনার মাছ ধরা জাল, এমতি হয়েকি আপনার 18টা সম্পূর্ণ ব্যবসায়িক পরিসর প্রারম্ভিক পর্যায়ে সরকারঙ্ক দ্বারা নির্ধারিত হয়েছে।
1: ସରକାର 18 ବିଭାଗକୁ

0: শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আপনার কার্যক্রম সম্পর্কিত হোয়াটসঅ্যাপ মাধ্যমে আসিথিবা মতামত চিঠিপত্রকু নেই সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছুকু। আজি পুনি থরে শ্রোতা বন্ধুমানকর নূতন মতামত নূতন চিঠিপত্রকু নেই চিঠি পাইছুর অগণারে আমি অছু। মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক।
1: মু আছি আশ্বাসনা পটনায়ক।
0: নমস্কার। আচ্ছা আশ্বাসনা, দেখিবা আমার শ্রোতা বন্ধুমানকর কার্যক্রম সম্পর্কিত মতামত কোন আসছি, চিঠিপত্র কোন আসছি?
1: কার্যক্রমের প্রথম চিঠিটি আসিছি কন্ধ বান্ধপলা পোস্ট মালগা ভবানীপাটনা জেলা কলাহান্ডি। লিখিছেন লক্ষ্মণ দুর্গা। ভবানীপাটনা আকাশবাণী কেন্দ্রের সমস্ত উচ্চকোটির উপস্থাপক উপস্থাপিকা মানুষ প্রথমে সে নমস্কার জনাইছেন।
0: আপনার মধ্যে আমার তরফরু প্রতি নমস্কার।
1: এবং আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রের সমস্ত অগণিত শ্রোতা মন্ডলী এবং আকাশবাণী ভবানীপাটনা পরিবার নমস্কার জনাইছেন। সে লিখিছেন আম কেন্দ্রের সমস্ত কার্যক্রম আকাশবাণী ভবানীপাটনার জন্মদিনর মু শুনি আসুছি। ডিসেম্বর 30 তারিখ 1992 মসিহা বোধে ভুল থিলে ক্ষমা করিবে বলে সে লিখিছেন। পুনি সে প্রশংসা ভরা মতামত দেই লিখিছেন যে নই এ পারিরে মু নই সে পারিরে তু এই গীতটি বহুত ভালো লাগিছিলা, সেথিপাই সেই কলাকার মানুষ ধন্যবাদ জনাই দেবে।
0: শ্রোতা বন্ধু আপনার বহুত ধন্যবাদ। আমি দেখুছু চিঠি পাইছু কার্যক্রম কু আপনার নিয়মিত ভাবে চিঠি আসুছি, আমাকে ভারি খুশি লাগুছি। আপনার নিয়মিত ভাবে কার্যক্রম গুড়াক শুধুঁচ এবং আপনার হচ্ছেন জনে আমকেন্দ্রর পুরোনা শ্রোতা। আপনার যা লিখিছেন যে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রক আপনার ডিসেম্বর মাস 30 তারিখ 1992 মসিহা ঠার শুণুঁচ বলে, প্রকৃতির আকাশবাণী ভবানীপাটনা প্রস্থাপন হয়েছি ডিসেম্বর মাস 30 তারিখ 1993 মসিহা। এবং সেই আরম্ভর আপনার যেহেতু শুণুঁচ আপনার হচ্ছেন আমার বরিষ্ঠ শ্রোতা পুরোনা শ্রোতা, আপনার আকাশবাণী তরফ অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। কোণ মত রয়েছে আপনার?
1: পুনি সে লিখিছেন কেতগুড়ি কার্যক্রম সম্পর্ক, যেমিকি শক্তিরূপ ফোন ইন কার্যক্রম বহুত ভাল লাগে, অনেক কথা জাঁপারছ, যুববাণী চাষবাস কার্যক্রম, হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রর গীত, এ সমস্ত কার্যক্রম এবং বিশেষ করে কুকুড়া পাড়ন প্রাণী পাড়ন সতর্কতামূলক কার্যক্রম উচ্চকোটির হয়ে পারিছি, তেণুক আকাশবাণীর সমস্ত কর্মকর্তা ধন্যবাদ।
0: আপনার যেসব কার্যক্রম গুড়াক শুনেছেন এবং তা সম্পর্কের মতামত দিয়েছেন, সমস্ত কার্যক্রমের উপস্থাপক উপস্থাপিকা প্রযোজক এবং কলাকার মানুষ আজ আপনার ধন্যবাদ বার্তাটি আমি জনাই দেছু এবং আপনার আমার শুভেচ্ছার সহিত অভিনন্দনর সহিত অনুরোধ করছু যে আগক এভাবে নিয়মিত আমার কার্যক্রম গুড়াক শুণন্তু এবং ফোন ইন কার্যক্রম গুড়াক আপনার ফোন করতু, সিধাসলখ কথাবার্তা হুয়ু, পরবর্তী সময়ের কার্যক্রম সম্পর্কিত মতামত দিয়ে আমি চিঠি লেখন্তু। ধন্যবাদ আপনার এই চিঠি পাই। দেখিবা পরবর্তী চিঠি।
1: এই চিঠিটি আসিছি সাইপালি ভায়া বিজয়পুর জেলা বরগড়ু। লিখিছেন প্রশান্ত রায় এবং প্রকাশ রায়। প্রথমে সে চিঠি পাইছ কার্যক্রমের উপস্থাপনার বড় ভাই এবং অপাঙ্কু নমস্কার জনাইছেন।
0: আপনার মধ্যে আমার তরফ প্রতি নমস্কার।

0: The silver medal is India's second medal at this year's Commonwealth Games and first in an able-bodied event. Earlier, para powerlifter Jandu Kumar opened India's medal account with the bronze in the men's heavyweight event. And in men's cricket, India have set a target of 193 runs for Zimbabwe in the third and the final T20 international of series in Harare. Opting to bat, India posted 192 for 5 wickets in their allotted 20 overs. Vaibhav Suryavanshi starred with bat, scoring 81 of 49 balls, while Ishan Kishan contributed 29 deliveries. For Zimbabwe, Brad Evans took 2 wickets. India made 2 changes to the playing 11 with Suryansh Hegde and Ashok Kumar replacing Shivam Dubey and Prince Yadav. And with that, we end this news bulletin.
1: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: শ্রোতাবন্ধু শুণন্তু কার্যক্রম সম্পর্কের সূচনা। প্রথমে চলিত অধিবেশন সন্ধ্যা 6:30 শুণবে আদিবাসী গীতক্রমে সৌরা সম্প্রদায়ের গীত পরিবেশন করবে আরো দলবেহেরা ও সাথী। জেলা হালচাল ক্রমে শুণবে দেবগড় জেলা সম্পর্কের রাতে 7:25 রিলে করে শুণাইবু আকাশবাণী কটক কেন্দ্র। চাষবাস কার্যক্রম শুণিপারে রাতে 7:30। রাতে 8:00 প্রচার করবু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক দেশবাসীঙ্ক পাই উদ্বোধন মন কি বাতর ওড়িয়া ভাষান্তর আকাশবাণী কটক কেন্দ্রর। স্পোর্টস কেন রাতে 8:30, স্পটলাইট রাতে 9:15 ও রাতে 9:30 অখিল ভারত বিজ্ঞান পত্রিকা কার্যক্রম। এ সমস্ত কার্যক্রম রিলে করে শুণাইবু আকাশবাণী দিল্লি। আজ রাতে 10:00 শুণবে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ পবিত্র রথযাত্রা উপলক্ষে নাটক শ্রী নীলমাধব, রচনা শরৎচন্দ্র বলিয়া, প্রযোজনা রমাপদ নন্দ। শ্রোতাবন্ধু, এ ছিল চলিত অধিবেশনরে আম কেন্দ্রর প্রচার হবাক থিবা কতটি মুখ্য কার্যক্রম সম্পর্কে সূচনা।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
4: 1970।
1: শ্রোতাবন্ধু, এথর শুণন্তু আসন্তাকালি আম কেন্দ্রর প্রচার হবাক থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা। সকাল 6:10 শুণবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। শিল্পীমানে হেলে রমারাণী বারিক, শেখর চন্দ্র ঘোষ, রশ্মি পট্টনায়ক এবং শশাঙ্ক শেখর মহাপাত্র। চেতনা চিন্তন প্রচার করবু সকাল 6:30। সকাল 6:35 শুণবে শ্রীমদ ভাগবত। কার্যক্রম স্বচ্ছ জীবন প্রচার করবু সকাল 7:25। সকাল 7:30 শুণবে শ্রীরামচরিত মানস। চাষর কথা প্রচার করবু সকাল 7:40। সকাল 7:45 শুণবে পুরাতন ক্রমে ওড়িশী। শিল্পীমানে হলে স্নিগ্ধা কর, কাশীনাথ পূজা পণ্ডা এবং সুধা মিশ্র। সকাল 8:30 শুণবে শ্রীক্ষেত্র মাধুরী। রিলে করে শুণাইবু আকাশবাণী কটক কেন্দ্রর। এতে শুণবে নীলাদ্রি বিজে সম্পর্কে, প্রযোজনায় প্রদীপ্ত শ্রীচন্দন। কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেশ বিলাস প্রচার করবু সকাল 8:45। সকাল 9:00 শুণবে কতটি হিন্দি কথাচিত্রর গীত। ওড়িয়া কথাচিত্র গীত প্রচার করবু সকাল 9:30। পূর্বাহ্ন 10:10 শুণবে কার্যক্রম খোলা ঝরকা। আসন্তাকালি আমার দ্বিতীয় অধিবেশন দিন 12:00 প্রচার করবু কতটি হিন্দি কথাচিত্রর গীত। সুগম সঙ্গীত শুণবে দিন 12:30। শিল্পীমানে হলে তৃপ্তি দাস, অক্ষয় কুমার মহান্তি, বিভুদেন্দ্র দাস এবং সঙ্গীতা গোস্বাই। চাষর কথা প্রচার করবু দিন 1:10। দিন 1:20 শুণবে মহিলাঙ্ক কার্যক্রম শক্তিরূপা। হিন্দি কথাচিত্র গীত প্রচার করবু দিন 2:45। আসন্তাকালি আমার তৃতীয় অধিবেশন অপরাহ্ন 5:00 প্রচার করবু প্রায়োজিত কার্যক্রম উমাং।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মন কি বাত, প্রধানমন্ত্রী আকাশবাণী পর।
4: মেরি মন কি বাত কে সম্বন্ধ মে আগর আপ कुछ कहना चाहते हैं तो आप मन की बात आकाशवाणी संसद मार्ग नई दिल्ली, अगर चिट्ठी भी भेज देंगे और कुछ सुझाव देंगे वो जरूर मुझ तक पहुंच जाएगा और मैं जरूर उसको गंभीरता से लूंगा।
3: यदि आप माननीय प्रधानमंत्री को मन की बात के लिए कोई सुझाव देना चाहते हैं तो पता नोट करें, मन की बात आकाशवाणी संसद मार्ग नई दिल्ली 110001।
4: मैं आपको निमंत्रण देता हूँ, मेरे मन की बात के लिए आपके मन की बात भी जुड़नी चाहिए।
0: अच्छा দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মন কি বাত, প্রধানমন্ত্রী আকাশবাণী পর।
4: মেরি মন কি বাত কে সম্বন্ধ মে আগর আপ कुछ कहना चाहते हैं तो आप मन की बात आकाशवाणी संसद मार्ग नई दिल्ली अगर चिट्ठी भी

0: মকারু দাদা, জোহার জোহার।
1: হ্যাঁ ছেলে রে ভাই, আসু জোহার জোহার জোহার জোহার জোহার জোহার। যে রে ভাই,
0: দাদা
1: কেনতা আছো বলুছা?
0: কেনতা বলে দাদা দেখুছু,
1: হ্যাঁ
0: কালি তো বাহাড়া যাত্রা দেখি যেতিনি বললু,
1: ওই হই হই হই,
0: আর যেনতা মহাপ্রভুকে দর্শন করছি বইলি, এনতা বর্ষা মারি দেলা,
1: হ্যাঁ
0: পটপটাই করে ঘরকে এলি,
1: হই
0: সেনু টিকে শুঁ শুঁ করুছে
1: ভাই রে।
0: দাদা
1: মুই গলা তো হে অবস্থা,
0: হয়
1: দেখুছু কিনি আওয়াজ কেনতা লাগুছি?
0: তোর কথা শুনলে জানি হচ্ছে না দাদা,
1: হই হই হই হই,
0: তোর টটি খনে বি বসি যাইছে পড়া লাগুছে
1: ভাই রে। ধান দিরা বুনলি,
0: হয়
1: নুয়া বন্ধর পায়ন,
0: হয়
1: বেলা খনে হেলা কে,
0: হয়
1: তোর বউ বলছে হেনে তো ডুবকে দে তোর যায় তো নে হো বয়লা।
0: ঠিক তো কইলি
1: ভাই রে,
0: হয়
1: বতর হই গলা আর,
0: হয়
1: জ্বর খাসি নেই কনে,
0: লেসম বি ধরি দেলা
1: ধরি দেলা, কা করব ভাই, করতি কর্ম নেই কলে নেই চলে।
0: সৎ কথা দাদা,
1: হই
0: আমি তো চাষি লোক,
1: হই
0: ফটা টিকরাকে যেতে বেলে বাহারুছু,
1: হই
0: কেতেবেলে পায়ন মার, কেতেবেলে খরা মার, আর কেতেবেলে শীতর
1: মার, শীতর মার।
0: মাতর দেখ, আমার ভারতর পূর্বতন প্রধানমন্ত্রী গুটে কথা কইতিলে হো,
1: হই
0: জয় জবান আর জয় কিষান।
1: হ্যাঁ এটা লাল বাহাদুর শাস্ত্রী জি
0: ঠিক কইলু দাদা, তুই ভি বনা কথা মনে রাখিছু।
1: হই হই হই হই, এই জয় জবান জয় কিষান বইলা কি আজি গুটে কাই দিন গুটে বলুছন কই দেখনু?
0: এ কথা তো তোকে সোর করে দৌলি দাদা, আমি যেনতা চাষি লোক মনে খরা বর্ষা কাঁকর নেই ডরি করি জুজুছু বললু, আর সেনু চাষবাস নে ঠিকই পাশে আমি আয় উপায় করি করি ভরণ পোষণ করুছু।

0: শুনলু দাদা
1: এ কপি গলা রে ভাই
0: মুই দেখু দিলি না তোর তো সক্ষণে বসিছে বলদিলু
1: হই হই হই
0: মাতর গানা বাজনা জেনতি শুনলা কে আর টিকে তুই চাঙ্গা হই গলু
1: খনে খনে খুলু ছে না
0: হই
1: হই যে শুনলু
0: হই
1: তার ভিতর হে দেখ বিশেষজ্ঞ আজ্ঞা বলিয়া দিছিলে জি
0: আজ্ঞা তো খেটলে না
1: হই
0: আর বেলকাল নাই করু না আজ্ঞার কথাবার্তা শুনু
1: হ্যাঁ আজিকালি দরদাম যেন প্রকার রহুছে পনিপরিবার তো সেতির কাজে আমকে এটা খনে ঘিনি খাইলা বেলকে অসুবিধা বি হচ্ছে তো সেতির কাজে বলি করি আমি ভাত সাঙ্গে ডাইল টিকে যদি হয়ে যাচ্ছে বলে বি চলি যাচ্ছে তো প্রায়ত আমার অঞ্চল মনকে আমার চাষীদা মানে বিভিন্ন প্রকার ডাইল সব ব্যবহার করছেন তো মুখ্য যদি কহুছ বলে আমি কাঁদুল কহুছ যাকে হরড় বি তো আজি আমার বৈঠকরে জনে বিশেষজ্ঞ আজ্ঞা অছেন তো আজ্ঞা কিয়ে আর কেন প্রকারে আজ্ঞা আজি আমাকে বুঝাবে যে সমন্বিত প্রণালীরে হরড় ফসল চাষ বিহন উৎপাদন ও রোগ পোক পরিচালনা আমি বিষয় সবুকে বিস্তার ভাবে জানবা আজ্ঞা জুহার
2: জুহার আজ্ঞা নমস্কার মোর নাম হচ্ছে তপন কুমার দাস মু বৈজ্ঞানিক ও চিকিৎসা বিভাগ ও রোগ নিদান বিভাগের কার্যরত আছি কৃষি বিজ্ঞান কেন্দ্র কলাহান্তরে
1: আজ্ঞা আজ্ঞা হ দেখুন আজ্ঞা আমি প্রায়ত দেখছ ভাত সাঙ্গে ডাইল টিকে হয়ে গলা বলে আমাকে চলি যাইছি তো এই ডালি কহে আজ্ঞা প্রায় আমার অঞ্চলের হরড় কুছ যে কাঁদুল কাঁদুল বিশেষ পরিমাণের চাষ হয়েছে তো এটা কেনতা করে আজ্ঞা অধিক উপাদ্য ফসল বলি করে আমি গ্রহণ করমা আজ্ঞা এটা
2: দেখুন আজ্ঞা আমার জেলা ডালি জাতীয় ফসল পাই না করেছি আপনার জানিথিবে আমার জেলার পাশাপাশি 78,000 হেক্টর আমার বিভিন্ন প্রকার ডাল জাতীয় ফসল করা যাচ্ছে
1: আজ্ঞা
2: যা সব আমার খরিফ ঋতুরে হরড় ফসল মুখ্য ফসল হিসাবে আমার পাশাপাশি 35,000 হেক্টর এরিয়ারে আমার চাষ করা যাচ্ছে আপনার জানিথিবে আমার জেলা গোটে আবুড়া খাবুড়া বা অনডুলেটিং জোন রে যাচ্ছে যাফলে কি আমার 60 ভাগ জমি যে রয়েছে সেটা উচ্চ জমি রয়েছে আউ 40 ভাগ জমি রয়েছে যেটা কি আমার মধ্যম আউ খলিয় জমি রয়েছে আমার এক মুখ্য ডাল জাতীয় ফসল মুগ এবং বিরি ফসল তুলনায় এর উৎপাদিত শক্তি অধিক এই ফসলটি খরিফ ঋতুরে বর্ষা মিশ্রিত অনুকূপ বিপদ জমি যত্নহীন ভাবে ইয়াকে চাষ করা যাইতে এটির কম অমল মিলুছে আপনার জানিথিবে আমার অমল কমিবার অন্য এক মুখ্য কারণ হচ্ছে যে আপনার যে অনুমোদিত অধিক অমলক্ষম প্রমাণীকৃত বিহন অভাব আমার পাখে দেখা যাচ্ছে কারণ অধিক অমলক্ষম প্রমাণীকৃত বিহন ব্যবহার হেতু আমি পাখাপাখি 15-20 ভাগ যে অমল আমার বৃদ্ধি পাইছি তেমন আমাকে অধিক পরিমাণের উন্নত মানের অধিক অমলক্ষম বিহন উৎপাদন করে রাজ্যের ডালি উৎপাদনে আমি সহযোগ করা দরকার যেহেতু আমার পানিপাগ আর জমি সুইটেবল রয়েছে হরড় ফসল পাই খরিফ ঋতুরে হরড় ফসল বিহন উৎপাদন জ্ঞান কৌশল সম্পর্কে আমি আজ এটি আমি আলোচনা করবা যে কিভাবে ভাবে আমি হরড় ফসল কু চাষ করব কথা হচ্ছে আমি জমি কিভাবে ভাবে চয়ন করা দরকার জমিটি সাধারণত হরড় চাষ পাই উপযুক্ত হওয়া দরকার গত ঋতুরে সেই জমিরে যদি আপনার হরড় চাষ হয়ে নাথিলে ঠিক আছে সেই জমিটা হরড় চাষ পাই অত্যন্ত উৎকৃষ্ট হরড় চাষ হয়ে তবে যে কিষম বিহন উৎপাদন করা দরকার আমার আমি সেই কিষমর বিহন যদি আমি পূর্ববর্ষ করা তাহলে আমি সেই জমিরে পুঁ সেই কিষম কলে কিছু অসুবিধা নাই যদি নূয় কিষমর আমি যদি কিছু নেবা তাহলে সেটা মিশি যাবার সম্ভাবনা হয়ে তারপরে আমি আসবা যে কেউ ভাবে মাটি হওয়া দরকার হরড় চাষ পাই সাধারণত আমার নিবিড়া দোরসা বালিয়া দোরসা মোটা দোরসা মাটি পাই উপযুক্ত অম্ল এবং ক্ষারীয় মাটি ইয়া পাই অনুপযুক্ত যদি সে মাটিটা অধিক অম্ল ক্ষার থাকব তাহলে মধ্যে অমল আমার ভাল হব না জমিকে আমি ঠিক ভাবে কোন জল নিষ্কাশন খেলার আবশ্যকতা রয়েছে তাহলে মধ্যে হরড় গাছ মরি যাওয়ার সম্ভাবনা অছি সন্তোষ জায়গা যেটি পানি বেশি দিন জমিতে রয়েছে সে জায়গায় মধ্যে হরড় ফসল খাউলিটি মরি যাওয়ার সম্ভাবনা থাকে
1: আর গোটে কথা আজ্ঞা
2: আজ্ঞা
1: আমার এই জেলার আজ্ঞা দেখবা তো সব প্রকার চাষ তো সব অঞ্চলে নেই হয়ে আজ্ঞা তো আমার কিছু এমনি সুবিধা রয়েছে আজ্ঞা এই চাষ করবার লাগি
2: হ্যাঁ আমার জেলার হরড় চাষ পাই উপযুক্ত জমি রয়েছে
1: আজ্ঞা
2: যে জমিরে আমি জলবায়ু মধ্যে উপযুক্ত রয়েছে যেপরি হরড় ফসল প্রথম অবস্থায় সামান্য উষ্ণতা মানে 32-35 সেন্টিমিটার বা আর্দ্রতা বা হিউমিডিটি যেটা 80-85 ভাবে যদি হিউমিডিটি রয়েছে তাহলে সেই অঞ্চল বা সেই পানিপাগ হরড় ফসল পাই উপযুক্ত
1: আজ্ঞা
2: আর ফুল ফুটবার সময় শুকিলা পরিষ্কার পাগ রয়েছে দরকার সামান্য কম উত্তাপ যেমনি আপনার 25-28 সেন্টিমিটার দরকার হয়ে থাকে ফুল এবং ফল ধরার সময় পাগ টিকে মেঘুয়া বা অধিক আর্দ্রতা 80-85 ভাগ রহলে ফসলের অধিক পরিমাণের ফল বিন্ধা পোক লাগি অমল হ্রাস হওয়ার সম্ভাবনা রয়ে থাকে তো দেখা যায় যে আমার জেলার অনুকূল পাগ রয়েছে হরড় ফসল করা আমি যে জমি আমি যে প্রস্তুত করা যে প্রণালী হরড় ফসল পাই প্রথমে আমি খরাকিয়া চাষ করা 2-3 ওর জমিকে আমি চাষ করে দেবা মাটিকে গুঁড়ো করে চাষ করা জমিকে সমতুল করে দেবা

0: রানী গুণ্ডিচা।
1: মহারাজ।
0: কোন হয়েছে রানী? সদা সর্বদা তোমার হস হস চন্দ্রমুখটি আজ বিরস দিশুছি যে, কথা কোন?
1: শুনিলি আম আরাধ্য দেবতা ভগবান বিষ্ণুঙ্ক সন্ধানে যাইতিবা চার মানে কোয়াড়ে বিফল হয়ে ফেরি আসছন্তি?
0: হ্যাঁ রানী, উত্তর দক্ষিণ এবং পশ্চিম দিগরে প্রভুঙ্কর কোনসি সন্ধান নপাই সেমানে ফেরি আসছন্তি।
1: এও ভাগিন মনস্কামনা তেবে কোন পূর্ণ হবনি স্বামী?

কর, এ অপূর্ব মিলন দৃশ্যে মু আত্মহরা হয়ে উঠেছি রাণী গুণ্ডিচা। এ চর্মচক্ষু আজি মোর পবিত্র হয়েছি। হে পতিত পাবন জগন্নাথ, তুম শ্রীচরণরে সেবক ইন্দ্রদুম্নর কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম প্রভু, কোটি কোটি প্রণাম।

0: On the occasion, President Draupadi Murmu, Vice President C.P. Radhakrishnan, PM Modi, Home Minister Amit Shah and Lok Sabha Speaker Om Birla paid tributes to the brave soldiers who laid down their lives in defence of the motherland. The main function of the Kargil Vijay Diwas was held today at the Kargil War Memorial in Dras, Ladakh. Addressing the event, Defence Minister Rajnath Singh reiterated that there will be no talks with Pakistan other than that for return of Pakistan-occupied Jammu and Kashmir, which he described as an integral part of India. Indian weightlifter Mirabai Chanu won the gold medal in the women's 48-kilogram event at the ongoing Commonwealth Games in Glasgow today. The 31-year-old lifter produced a record-breaking performance, lifting 85 kilograms in the snatch to set a CWG record in the category. She then lifted 105 kilograms in the clean and jerk, another Games record, to finish with a total of 190 kilograms. With this victory, Mirabai Chanu secured her third consecutive Commonwealth Games gold medal, having also bagged the yellow medal in the 2018 and 2022 editions. Vice President C.P. Radhakrishnan, PM Modi and Home Minister Amit Shah congratulated Mirabai Chanu on her gold medal victory. The India Meteorological Department has forecast very heavy rainfall with extremely heavy rainfall at isolated places over Chhattisgarh and Odisha tomorrow. Isolated places of northeastern states are also likely to experience heavy rainfall tomorrow. In Odisha, a deep depression over the Bay of Bengal is likely to intensify monsoon activity in the state from tomorrow, with the IMD issuing red alerts for several districts. The sacred Adharapna ritual of Lord Jagannath, Lord Balabhadra and Devi Subhadra is being solemnly observed on their respective chariots at Puri in Odisha this evening, drawing thousands of devotees. During this unique post-Rath Yatra ceremony, the Holy Trinity is offered a specially prepared sweet beverage in large earthen pitchers. A massive wildfire in southwest France has forced the evacuation of around 55,000 more people overnight, taking the total number of residents displaced in the region to nearly 2,20,000. In men's cricket, India defeated host Zimbabwe by 35 runs in the third and final T20 international to clean sweep the series 3-0 in Harare. Chasing a target of 193 runs set by India, Zimbabwe managed to score 157 for 7 in their allotted 20 overs. Early opting to bat, India posted 192 for the loss of 5 wickets in their allotted 20 overs. And that is the end of this news bulletin.
1: Akashvani Bhanipatna, Samarati 11 baji 10 minute. আজির অধিবেশনকু শেষ করিবা পূর্বরু শ্রোতাবন্ধু শুনন্তু আসন্তকালি আমার প্রথম অধিবেশনরে প্রচার হবাকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা সকাল 6টা বাজি 10 মিনিটে শুনিবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা চেতনা চিন্তন প্রচার করিব সকাল 6টা বাজি 30 মিনিটে সকাল 6টা বাজি 35 মিনিটে শ্রীমদ ভাগবত কার্যক্রম স্বচ্ছ জীবন প্রচার করিব সকাল 7টা বাজি 25 মিনিটে সকাল 7টা বাজি 30 মিনিটে শ্রী রামচরিত মানস চাষর কথা প্রচার করিব সকাল 7টা বাজি 40 মিনিটে সকাল 7টা বাজি 45 মিনিটে শুনবে পুরাতনী ক্রমে ওড়িশি সকাল 8টা বাজি 30 মিনিটে শ্রীক্ষেত্র মাধুরী রিলে করে শুনাইব আকাশবাণী কটক কেন্দ্র মহাকাব্য বৈদেশী বিলাস প্রচার করিব সকাল 8টা বাজি 45 মিনিটে সকাল 9টায় কতটি হিন্দি কথাচিত্রর গীত ওড়িয়া কথাচিত্র গীত প্রচার করিব সকাল 9টা বাজি 30 মিনিটে পূর্বাহ্ন 10টা বাজি 10 মিনিটে শুনবে কার্যক্রম খোলা ছরকা শ্রোতাবন্ধু এ আসন্তকালি আমার প্রথম অধিবেশনের প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু এইটি শেষ করুছু আজির অধিবেশনকু পুনি থরে আপনকু স্বাগত জনাইবু আসন্তকালি আমার প্রথম অধিবেশন প্রাত 5টা বাজি 55 মিনিটে তেবে শ্রোতাবন্ধু সেতবেলে যায় বিদায় দিয়ন্তু জয় হিন্দ।